পাঠাওনা কেই পাইনা রুমালাই ছাচিনু গাঁও ঘর গো মায়ালাই সোদ্যাছা বান্ধিনু গাঁও ঘর গো মায়ালাই সোদ্যাছা বান্ধিনু খালি হাতকে ঘর আওনু পরদেশ মা সাকিনা কামাওনু রুমালাই ছাচিনু